0: পানি পবন সবুর সমাধান করতে হো।
1: ওহ মানে কথাটা টিকে ফিটেইকি কহ।
0: মানে সিনি আর উষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান, উষার সিলাই মেশিন, টুলু উষা কমেন্ট গ্রিপস, হন্ডা কোম্পানির পম্প সেট, জেট সমরসিবল মনোব্লক আর হন্ডা কোম্পানির জেনারেটর পম্প সেট, পাওয়ার উইডর, ঘাস কটা যন্ত্র, পেট্রোল ডিজেল কেরোসিন পম্প সেট রে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেট সবু রকম সুবিধা মিলুচি।
1: কেটে মিলুচি হতে সুবিধা
0: জানি ন কি হো, বারিপদার অতি পরিচিত দোকান পরা
2: ঠিকনা হউচি মেসস বাবুলাল অগরওয়ালা মেইন ট্রাফিক স্কয়ার তিনিকুনিয়া ছক
1: বারিপদার। চলো যিবা না কি কহুছ?
0: চলো।
3: ସେ ଜନ୍ମ ନେଇଥିଲେ ଏକ ବଣିକ ପରିବାରରେ। ତାଙ୍କ ବାପାଙ୍କ ନାମ ଥିଲା କରମଚାନ୍ଦ ଉତ୍ତମଚାନ୍ଦ ଗାନ୍ଧି। ସେ ଥିଲେ ପୋରବନ୍ଦରର ଦିୱାନ ବା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ତାଙ୍କ ବାପା 4 ବିବାହ କରିଥିଲେ। ଗାନ୍ଧିଜୀ ଥିଲେ ତାଙ୍କ ବାପାଙ୍କର ଚତୁର୍ଥ ପତ୍ନୀଙ୍କର ଚତୁର୍ଥ ସନ୍ତାନ। ତାଙ୍କ ମାଙ୍କ ନାମ ଥିଲା ପୁତୁଲିବାଈ। ସେ ଥିଲେ ଅତ୍ୟନ୍ତ ଧର୍ମପରାୟଣା। ପିଲାଦିନରୁ ଗାନ୍ଧିଜୀ ତାଙ୍କ ମାଙ୍କର ଧାର୍ମିକ ଭାବନା ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ ହୋଇଥିଲେ। 9 ବୟସରେ ଗାନ୍ଧିଜୀ ରାଜକୋଟର ଏକ ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟରେ ନାମ ଲେଖାଇଥିଲେ। 11 ବୟସରେ ସେ ରାଜକୋଟ ଉଚ୍ଚ ବିଦ୍ୟାଳୟରେ ଅଧ୍ୟୟନ ଆରମ୍ଭ କରିଥିଲେ। ପିଲାଦିନରୁ ସେ ଥିଲେ ଲାଜକଳା ସ୍ୱଭାବର, ଖେଳକୁଦ ପ୍ରତି ବିଶେଷ ଆଗ୍ରହ ରଖୁନଥିଲେ ସେ। 1883 ମସିହାରେ ହାଇସ୍କୁଲରେ ପଢ଼ୁଥିବା ବେଳେ 13 ବୟସରେ ତାଙ୍କର ବିବାହ 14 ବର୍ଷ ବୟସ୍କା କସ୍ତୁରପା ମାଖନ୍ଜୀ କପାଡ଼ିଆଙ୍କ ସହ ହୋଇଥିଲା।

পরবর্তী গীতটি দ্বৈতকণ্ঠে গাইছেন শিল্পী গীতা দাস এবং মোহাম্মদ আজিজ। কণ্ঠে তাঙ্কর পবিত্রঙ্ক রচনা।

ইন্দুমতী সিং এবং তাঙ্কর সাথী মানে গাইথিবা মুন্ডারী সম্প্রদায়ের গীত শুনুছন্তি সাথী মানে হেলে প্রতিভা সিং, রাজেন্দ্রনাথ সিং, রাধামোহন সিং, মহেন্দ্র সিং, মকরা সিং, রাধা সিং, বাউলা সিং, জগন্নাথ সিং এবং গাঙ্গিমণি সিং।

0: শ্রোতা বন্ধু, যুগে যুগে প্রকৃতি সহিত আমা জীবনর সম্পর্ক নিবিড়। হেলে সুখ সম্ভোগ প্রাচুর্যর মোহরে এ সম্পর্ক কু ভুলি যাওছু। প্রকৃতি সহিত অত্যাচার করি চালিছু। সব কিছু নষ্ট ভ্রষ্ট হেবা পূর্বরু আউথরে ফেরি চাইবা পছকু, পূর্বর প্রকৃতি কু মনে পকেইবা, তার সুরক্ষা পাই দ্বিপদ আগকু আগেই যিবা। জঙ্গল, গছ, লতা, কীট পতঙ্গ, বন্য প্রাণীক সংরক্ষণ সেমানঙ্কর আবশ্যকতা কু বুঝিবা। খনি খাদানর অভিবৃদ্ধি, শিল্পায়ন, গমনাগমনর সুবিধা, সহরাঞ্চলর বিকাশ দ্বারা বন্য প্রাণীক আবাসস্থলী আজি বিপদ সংকুল, তেণু সেমানে সহরাভিমুখী হেউছন্তি। মানিষ পশু বিবাদ দিনকু দিন ভয়ঙ্কর হেবারে লাগিছি। এসবু আমাকু বন্ধ করিবাকু পড়িব। বন্য প্রাণীক সুরক্ষা পাই সরকারঙ্কর আউ বন সুরক্ষা সমিতির যেতিকি দায়িত্ব রহিছি, আমার মধ্যে সেতিকি কর্তব্য রহিছি। বন্য প্রাণীকর সুরক্ষা হেলে জঙ্গলর বিকাশ হেব, জঙ্গলর বিকাশ হেলে রাজ্য তথা দেশর উন্নতি প্রগতি সাধিত হইপারিব। হেলো শ্রোতা বন্ধু, আমা ওড়িশা সরকারঙ্কর বন বিভাগ এই বন্য প্রাণীক সুরক্ষা পাই সংরক্ষণ পাই কি কি পদক্ষেপ নেইছন্তি, আগকু কোন সবু যোজনা করুছন্তি, এই সবু আধাররে তথা বন্য প্রাণী সপ্তাহ পালন অবসররে আজি আমি বনানীরে রখিছু এক দলগত আলোচনা। আলোচনার বিষয় হেউছি বন্য প্রাণীক সুরক্ষা আমার দায়িত্ব। এ সম্পর্কে আলোচনা করিবা পাই আম সহিত অছন্তি চিলিকা বনখণ্ডর বনখণ্ড অধিকারী অম্লান নায়ক এবং আঠগড়া বনখণ্ডর বনখণ্ড অধিকারী অনুরাগ মিশ্র। তাঙ্ক সহিত আলোচনার অংশগ্রহণ করুছন্তি রাজীব কুমার মাহুন্ত।
1: সারা বিশ্বরে আমি বিভিন্ন বন্যপ্রাণী মানকর সুরক্ষাকু দৃষ্টিরে রাখিকি বিভিন্ন প্রকার সচেতনতামূলক কার্যক্রম পালন করিথাও সারা বর্ষ। যেমতিকি বিশ্ব বন্যপ্রাণী দিবস মার্চ 3 তারিখে, ব্যাঘ্র দিবস জুলাই 29, অগস্ট 12 তারিখ দিন বিশ্ব হাতী দিবস এইভাবে পালন করু। কিন্তু ভারতরে প্রত্যেক বর্ষ অক্টোবর 2 তারিখ রু 8 তারিখ পর্যন্ত আমি জাতীয় বন্যপ্রাণী সপ্তাহ পালন করিথাও। বন্যপ্রাণী সপ্তাহ পালনর যে পরম্পরা রয়েছে তাকে এই বর্ষ ওড়িশা সরকার মধ্য ধুমধামে পালন করুছন্তি। এর কোন উদ্দেশ্য রয়েছে, কিভাবে ভাবে এহা সচেতনতা সৃষ্টি করুছি, এ বিষয়ে আলোচনা করিবা পাই আম স্টুডিওরে আজ উপস্থিত অছন্তি শ্রীযুক্ত অম্লান নায়ক, যে হচ্ছন্তি চিলিকা বনখণ্ডর বনখণ্ড অধিকারী। স্যার নমস্কার, আপনাদের আমার কার্যক্রমকে স্বাগত।
2: নমস্কার।
1: তাঙ্ক সহিত অছন্তি আঠগড় বনখণ্ডর বনখণ্ড অধিকারী শ্রীযুক্ত অনুরাগ মিশ্র মহোদয়। স্যার আপনাদের কার্যক্রমকে স্বাগত, নমস্কার।
3: ধন্যবাদ, নমস্কার।
1: আমি এই যে বন্যপ্রাণী সপ্তাহ পালন করুছে, শ্রীযুক্ত মিশ্রঙ্কু মোর প্রশ্ন, এর উদ্দেশ্য কোন?
2: এই সপ্তাহর উদ্দেশ্য মোস্টলি আমার বন বিভাগ যা যা কাম করছে পব্লিক কু গোটে সচেতনতা করিয়া লাগি, ডিপার্টমেন্ট কোন করুছে পব্লিক।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু আজির কার্যক্রম কু প্রযোজনা এবং পরিচালনা করিথিলে রাজীব কুমার মাহন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহার পাড়া পটনায়ক আজি পই তাহলে বিদায় দিয়ন্তু রহুছু নমস্কার।

পরবর্তী গীতটি রেতকণ্ঠরী শিল্পী বিভু দাস এবং অনুরাধা পড়োয়াল, চলচ্চিত্র সত্যমিচ্ছা।